চিত্রা ভুল ভুলাইয়া পার্ট থ্রি, গীতেন হাড়িদারে আদিত্যা রেখারি হাগো তুলসী কুমার, গীত রচনা আদিত্যা রেখারি, সঙ্গীতা লিজো জর্জ।